মোরে দয়া না ছাড়িও আপন করিয়া রাঙা চরণে রাখিও নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায় জগৎ জোড়ায় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র।